আপনারা সকলে যাজনে পালে সনে পালে যাজো ছি মেনা শোনা দিলা রেডিও কান্তিপুর রেডিও রাষ্ট্রীয় চৌথা রেডিও স্টেশনে যাজো না পদ গুড লাইফ বিস্কিটস আজ যাজো ছগো মিগো ইয়াগো হে বুখতে দিনা মিগো ইয়ে মহানগর পালিকায় 19 বড়া লাগু এতখা বাহা পিরে ইয়া মত ইয়া তার শর্ট ইয়া লিক চঙ্গু ছে চাগদু মিগো সুতে পৌনে 12 তা ইলে অনুমতি ইয়া পোলে মিচাগো খ তর ও মিচা সাত ও মিশা মফুগুজিয়া ও মিচা না চঙ্গু পোলিয়া ও তার ইয়া লিক চঙ্গু ছে ইয়া পেতে চঙ্গু গোদাম তক সকল হে ও হল জল নষ্ট দিক চাগো দু আর এই সব অন যে পোষণ খনাগো ফেসবুকে সবাই সাথে তো বেকল সাই তারে মচ্চা সাথে অন যুদ্ধ বারু নিয়ন্ত্র অর্থাৎ দমকল ফোন আগো খনি তর ফোন চাই ব্যস্ত যা ফোন লগে মজুর তর লিপা অন মে মেপসন সায়দ মেপসন ইকশা ফোন আনছো যা ব্যস্ত যে অন মেপসন জলা খালা পিসন তসন তারন তার ফোন আনছো খনি অঠিক ফোন আনছো সা তবি হে 15 মিনিট লি বাক সব অন যুদ্ধ বারু নিয়ন্ত্র ইয়া দমকল থেন আথো এত খা গন্ধা লগা গাদাই বে থো এত খা চাই ভ্যাঁ ওসা 15 মিনিট লাগে যে মক মনু ভ্যাঁ ওসা ও যুদ্ধ বারু নিয়ন্ত্র তক থিঙ্গে তা তর অপাস মিন অবলে না তুরন্ত ও খসা উলি ছেতি মজুই দেখা দেখা তিন গাজি যে থো তস্ক হে আছরে আগো ঝিউ থাগো বিপদে পরিচালন জুইগো জুন থো দমকল জুলা অ্যাম্বুলেন্স জুলো মখলা ও চাই ইহাবলে ও ইলে থিঙ্কে মফেগো কেন চাই ইয়ে কে ছেতি জুইগো যা চুগো দু থন চাই আও জুন বিদ্যুতে পোলিয়া তার একদমই লিগি মিগি তৈতে নি একদম ওয়ালা ইলে তৈতে মোলা না শুয়ে মজিক ইয়ে কথা চাই অর্থ ইয়ে চাই ইয়েলে গড়ি খি পাসকে ইয়াদ মে না ইয়েলে না সায়দ অথে খলা অলে ও মিচিয়া ঢুঙ্কা চাক বিদ্যুৎ প্রাধিকরণ কর্মচারী তেস আ হানো অজাগো তার অথে তার চাই একদমে একদমে অলমলজিক তার দুই ঝ্যাঝা মিজাঞ্জিক তো এটা তার চাই লিখে আগো ঝিয়া চাই ঝুয়া চঙ্গুর গা ধাকো দোলা অলে আও মিচিয়া সাত তো হে প্যানিক জুই মুখা মনো তো অন সুঠে চাই জিনা যা পৌনে বারে মিচিয়া গো খ 15 মিনিট দুই অন আর নিয়ন্ত্রণ ক্যা ঢুকল অন অন মনো তেস অলে অঠে লিক অন আর্মি তো না চুড়িয়ে থাকু অন মুখা পড়ছে চুয়ে দোকো মিলে যে আমি সাত অবলে দমকল ন থেঙ্ক বল তর ন দুই বজে তক ও লফু চাই টোটালে বন্ধ ছিল মনো তেস জানি মি নল রেখা তাই আজি সায়দ লা যে থো চাই ইলে বেলে তো বিশেষ না ইয়ে আজ থোলা লিয়ে লাগু ছিঞ্জুলকা গলি গলি ছে জুই বলে লা ও তারে ইঙ্কে বদুনি ল ইউ পাইপ তার দেখা দেখা হল ল ইউ পাইপ ইঙ্কে মছিনা অন ঝন ইয়োকো ছেতি জুইগো আজাগুন নাপনা পিয়োকো জিরু হল এ যে থো দক্লে না পালা ঝি থয়ে বজা সচে জুই মাল থে সচু আথো বিজুলিয়া তার তো একদমই লিগিমিগি জুইগো তো তো দুসানি থবি সন ফোন না থো মজিল রাখা তারান তার বিদ্যুৎ প্রাধিকরণ ইয়া কর্মচারী দিয়ে তো ফোন ইয়া মাল গাছ মে উপায় মরু মহলা এ কপি ও মিলে ইয়া মাও খনিসা তর ইয়ে কোথা সে অটি খনা ছিয়ে লিক হে তার একদমই ও তাসে জুগো তো এতে অলরেডি শর্ট জুবলে ছিয়ে চাই গেছে তো হে দুঃখ এক হন ও ছিয়ে চাই লু ও হাস পশ দুগু সাকে পিনি গু রেখা চাই চৈত বুধু তর না চাই মধু গেছে আর ছিঁ বামলা কচ্ছা তো ও থগু মেছি মেহনত না মন্ডে চাই ছিঁ জানি মহলা অলঠে মি চানা সিটি উনি বলে এলা নুগাল সে ইয়ে ঝুল ভবিষ্যৎ থে মি মচিয়ামা সুই ন ছি চাই থে আগলাগি মজুমা নাকা সতর্ক চাই জুইমা আগো অলে আয়ু ইলে থো অচম্ম ইয়ে যাচন জেঠ মহিনা তো কম ফে ওই অলে হানো ওয়ান ওই গো যাচন দুসা লাপসা চৈত পাখে যোগ বৈশাখ পাখে যোগ একদম ফে ওই মলা তর আ চাই জেঠ ন অঠে ফে ফে ওই চঙ্গো দু এ যা ভতিজা সতর্ক চাই জুইমা দাসে যা যা সাক মেগু মিশ্রায়।